আকাশ বাণী ইম্ফাল ঘাসি সাগল সেন নমিত কালেন কুন্তর ইপানব সাকাবদল সিংমাপন নিফুনিপান মে কি তং তরমি ইং কুমসিং লিশনি কুন্তরু হোজি আয়ুকি পুং মাই থাকি কংলা চ্যানেল আহানব থরম পিং সন্দোপ হোজি থরম সন্দোকি মিডিয়াম ওয়েব মিটার সহম নিপুদস মেঘামা কিলোহর সানিপান মারিফু নিথোয় তাবিবু তারামনা ওকচরি

স্পেশাল এজুকেটর মৈরংথেম সুনিতাগা আইখুই গি মিহুত ওয়াইরাকপম সরবজিৎ কা উনদুনা ওয়ারি সাবা তামিনারে মতাংসিদা লাইতারসি পুকনিং ওয়াখল চামা মরিফু তারা মাপল সুব তাংকনা তাবিরিবে সিংবু আমুক কাহন খুরুমজারি মতংকি তাংকক আমদা আমুক উনরসি ngasigidi kainarasi.